পাগলে কি না বলে ছাগলে কি না খায়, পাগলে কি না বলে ছাগলে কি না খায় খায় খায় খায়।